0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনে আরম্ভ করছো আজ পরিক্রমা কার্যক্রম হচ্ছে সত্যানন্দ
1: জয়শ্রী নমস্কার।
0: শ্রোতাবন্ধু আপনমানে লক্ষ্য করিথিবে আম আখপাখরে মিলুথবা সাধারণ জিনিসরু অর্থাৎ বাউঁশ কাঠ ধান চাউল সবাই ঘাস তাড়পত্র এপরিকি ছিড়া কন্না তাল টাকুয়া নড়িয়া সড়েই ভঙ্গা চিনামাটির কপ প্লেট হাতরে পিন্ধা কাচ চুড়ি কাচ বোতল এপরিকি অদরকারী ভঙ্গারুজা লোহা বর্জ্যবস্তু ইত্যাদিকু নেই আগ্রহী ভাই ভৌণী মানে বেশ সুন্দর সুন্দর মনোলোভা সামগ্রী মান তৈরি করে পারুছন্তি।
1: এই সব অদরকারী জিনিসরু সুন্দর সুন্দর জিনিস সব তৈরি করে পারুথবা ভাই ভৌণী মানকু আমে মানে বহুত আদর করি থাও এপরিকি তাঙ্কর এই কলাকৃতি পাই পুরস্কার তথা সম্মানিত মধ্যে হই থান্তি যা ফলরে কি সমাজরে তাঙ্কর এক স্বতন্ত্র পরিচয় সৃষ্টি হই যায়।
0: সেইভাবে ময়ূরভঞ্জ জেলা উদোলার বিজয় কুমার কমিলা যিকি নড়িয়া সড়েইরু বিভিন্ন প্রকার কলাকৃতি করে বেশ নাম কমাই পারিছন্তি আসন্তু তাঙ্কো মুহুরু একথা শুনিবা।
2: আজ্ঞা নমস্কার।
3: নমস্কার, মোর নাম বিজয় কুমার কমিলা, বাপার নাম পূর্ণচন্দ্র কমিলা, মা নাম লক্ষ্মীপ্রিয়া কমিলা, ঘর উদোলা, ওয়ার্ড নম্বর 7।
2: আমি শুনলু যে আপনার নড়িয়া সড়েইরে অনেক কলাকৃতি সৃষ্টি করে পারিছন্তি এবং তাকু নেইকিরি বেশ রাজ্যস্তরে মধ্য পৌঁছাই পারিছন্তি, এ সম্পর্কে
3: দেখন্তু এই নড়িয়া সড়েইরে মু বহুত

0: আরে আরে, তুমি তো একেবারে ছাড়িয়ে গেলনি সীতাটারে। হ্যাঁ,
1: ছাড়ো কৌচি,
0: আসো আসো।
1: ছাড়ো, সেই যম ঝাড় এবে বি জুড়ুবুড়ু করছি দেহকু, দেহর হাড় পতাকু বাহারিছি, আখি বি পশিগলাণি, যৌবনর জুয়ারে ভট্টা পড়িগলাণি, অথচ জীবনর যম ঝাড় শুখিনি, বরং চকচক করুছি স্মৃতির তেজরে, যেমিতি ঝলসুথিলা মো পহিলি ছুয়ার দেহ, সব আগে কন্যা সন্তানটি ওলেইলা মো কোলরে, না দেলি কেতকী।

0: এক মিনিট দাঁড়া, আমি কথা বলছি।
1: এতবেল যাই কার্যক্রম রিলে করে শুনাইল বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লির আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান অপরাহ্ন 5টা বাজি 30 মিনিট। আসন্ত শুনবা এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমং আকাশবাণী বারিপদ স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6টা। আসন্ত শুণবা পরে পরে কতটি ভক্তি গীত। শীর্ষানন্দ দাস কানুনগঙ্ক রচনার শিল্পী অক্ষয় মহান্তি কণ্ঠে আসন্ত শুণবা এই ভক্তি গীতটি।

শ্রোতা বন্ধু, এটি সহিত ভক্তি গীতর কার্যক্রম আজ পাই এতিকি। আসন্ত শুনিবা পরে পরে কেতটি সুগম সঙ্গীত। বসন্তরাজ সামলঙ্ক রচনার আসন্ত শুনিবা এই গীতটি।

0: নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আজির যুব শক্তি কার্যক্রম কু। শ্রোতা বন্ধু, বদলুছে সময়, বদলুছে জীবনশৈলী। আজির যুবপিঢ়ি ডিজিটাল দুনিয়া জীবনর এক অবিচ্ছেদ্য অংশ কহিলে অত্যুক্তি হেব না। পাঠপড়া, চাকরি, ব্যবসায় ঠার আরম্ভ করে টঙ্কা দেণনেণ পর্যন্ত প্রায় সবুকিছি পাই ডিজিটাল মাধ্যম উপরে সেমানে নির্ভরশীল। কিন্তু এই ডিজিটাল সুবিধা সহ রয়েছে সাইবর অপরাধর বিপদ। গোটিয়ে ভুল ক্লিক, অজনা লিঙ্করে ট্যাপ কিংবা ওটিপি ও ব্যক্তিগত তথ্য শেয়ার করিবা আমাকু সাইবর ঠকেইর শিকার করিপারে। বিশেষ করে যুবপিঢ়ি সোশ্যাল মিডিয়া, অনলাইন পেমেন্ট ও অনলাইন জবরে অধিক সক্রিয় থিবারু সেমানকু সাইবর সুরক্ষা প্রতি অধিক সচেতন হেবা আবশ্যক। তেবে সাইবর অপরাধর নিজকু কিপরি সুরক্ষিত রাখিবা, যদি ঠকেইর শিকার হয়ে যাওছে তেবে তুরন্ত কোন পদক্ষেপ নেবা, এসবু প্রশ্নর উত্তর জানিবা পাই আজি আমসহ টেলিফোন মাধ্যমে যোড়ি হইছন্তি সাইবর থানা অধিকারী অবন্তিমণি নায়ক। তেবে শ্রোতা বন্ধু, চলন্তু তাঙ্ক সহ আলোচনা করিবা আজির বিষয়বস্তু ডিজিটাল যুগর আহ্বান, সাইবর নিরাপত্তা। ম্যাডাম নমস্কার, আপনাকে স্বাগত করুছু আমার যুবশক্তি কার্যক্রমকু।
1: নমস্কার শ্রোতা বন্ধুগণ।
0: তেবে ম্যাডাম, যেমিতি কি মু কহিলি, আজির যুবপিঢ়ি মানে পাঠপড়া ঠারু আরম্ভ করে অনলাইন পেমেন্ট আউ সোশ্যাল মিডিয়া পর্যন্ত ডিজিটাল মাধ্যম সহ জড়িত। কিন্তু এই ডিজিটাল সুবিধা ভিতরে সাইবর ঠকেইর বহুত আশঙ্কা রহুছি। তেণু আপনাকু মোর প্রথম প্রশ্ন, বর্তমান সময়রে যুবপিঢ়ি মানে কেউ কেউ প্রকারর সাইবর অপরাধর শিকার হেউছন্তি, আউ এহার মুখ্য কারণ কোন, আউ এথিরু সেমানে কিপরি ভাবরে সতর্ক রহিপারিবে?
1: আজির ডিজিটাল দুনিয়ারে বিভিন্ন প্রকার সাইবর ক্রাইম আম পাখে দেখা মিলছে, সেগুলি হল সাইবার বুলিং।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনুলে কার্যক্রম চাষবাস কার্যক্রমটি প্রযোজনা করে নাগভূষণ মাঝি, উপস্থাপনার শুভেন্দু কুমার বেহেরা, প্রদ্যুম্ন কুমার মহাপাত্র এবং সত্যানন্দ সেজপুড়া। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়িরে সময় বর্তমান রাতে 8টা। আসন্ত শুণবা পরে পরে গীতটি ওড়িয়া কথাচিত্র গীত। কথাচিত্র বাজে।

0: रंग हलदी छाड़ी हेले पाउडर माखी छाड़ी दबिणी कोस हेले सबरी देश छाड़ी चारू पानी दिए चाहा पानी छाड़ी भजन गीत
1: পরবর্তী কথাচিত্র চান্দনা তুমি তারা, কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং তপ মিশ্র।

0: শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু স্বাস্থ্য সম্পদ ও পরিবার কল্যাণ কার্যক্রম। শ্রোতা বন্ধু, ছোট শিশুঙ্কর শীতদিন আসলে থন্ডা কাশ শ্বাসনলী সংক্রমণ জনিত রোগ দেখা যাই থাকে, এই যেমিতি নিউমোনিয়া হেবার দেখা যাই থাকে। তেবে থন্ডা দিনরে ছোট শিশুঙ্কু আমি নিউমোনিয়া রোগরু কিপরি শিশুঙ্কু সুরক্ষা করি পারিবা, আসন্তু সে সম্পর্কে আলোচনা করিবা। আজি আম সহ উপস্থিত অছন্তি পিআরএম মেডিকেল কলেজ এবং হসপিটাল বারিপদারু এসোসিয়েটেড প্রফেসর অফ পেডিয়াট্রিক্স শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন্ত পাণিগ্রাহী। ডাক্তার পাণিগ্রাহী, আপনাকে আম স্বাস্থ্য সম্পদ কার্যক্রমকু স্বাগত জনাওছু। আজ্ঞা নমস্কার।
1: নমস্কার আজ্ঞা। নমস্কার শ্রোতা বন্ধু মানুষ।
0: নিউমোনিয়া কহিলে আমি কোন বুঝু?
1: নিউমোনিয়া কহিলে আম শ্বাসনলীর সংক্রমণ আমি বুঝবা। এহা ভূতাণু দ্বারা হয়ে যাকি ব্যাকটেরিয়া কুহ, ভাইরস কিংবা ফঙ্গস দ্বারা বি হয়ে পারে। সাধারণত আমার ভাইরস দ্বারা হয়ে থাকে, কিছু কুপোষণ ছুঁয়াঙ্কু ব্যাকটেরিয়া যোগ বি নিউমোনিয়া হয়ে থাকে। বড় কথা শীত দিন মাসের বেশি হুয়ে, কারণ শীত দিনের আমার ছুঁয়া মানুষ আমি যদি গরম করি ন রক্ষা, বেশি থন্ডারে আমি তাকে রক্ষা, আউ ইনডোর পলিউশন, ইনডোর পলিউশন মানে ভিতরে ধোঁয়া নিয়া কি ধোঁয়া কি চুলা এগুলা সব লগাইবা, আউ গ্যাস ন ব্যবহার করি আমি বেশি চুলা লকাইবা, তাহলে শ্বাসনলীর সংক্রমণ হব। আমার শ্বাসনলী দুই প্রকার আছে, গোটে হল অপর রেসপিরেটরি, গোটে হল লো রেসপিরেটরি। অপর রেসপিরেটরি মানে হল ও নাকরু আরম্ভ করি ফ্যারিংস পর্যন্ত, যেটা আমার খাদ্যনলী উপরটা ও ফ্যারিংস পর্যন্ত, সেই যা আমার হল অপর রেসপিরেটরি। লো রেসপিরেটরি হল আমার ফ্যারিংস রু ট্রাকিয়া, তার বিভাজিত হচ্ছে ব্রঙ্কিউলস এবং অ্যালভিওলে পর্যন্ত। তো সংক্রমণ প্রথমে আমার উপরপটে হুয়ে অপর রেসপিরেটরি, তারপরে আস্তে আস্তে সে তলকু যাই লো রেসপিরেটরি, যেটা কি অ্যালভিওলে ট্রাকিয়া ব্রঙ্কাই অ্যালভিওলে পর্যন্ত পৌঁছে থাকে।
0: শিশু কহিলে স্যার কেতে বয়সকু বুঝাই, মানে কেতে বয়সর পিলাঙ্কু এই নিউমোনিয়া রোগ দেখা যাই পারে?
1: আমার শিশু কহিলে আমার জন্মরু 14 বর্ষ যায় আমি শিশু রোগে আছি, এবে অ্যাডোলেসেন্টটাকু ইনক্লুড করা হয়েকি 18 বর্ষ যায় গলানি, কিন্তু আমি তাকু বয়সরে বিভাজিত করছু, যথা জন্মরু 2 মাস, 2 মাসরু 1 বর্ষ এবং বর্ষরু 5 বর্ষ। জন্মরু 5 বর্ষটা বহুত ক্রিটিক্যাল।